শ্রোতাবন্ধু টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু শুণুছেন ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম আম গীত। আম গীতরে পরবর্তী গীতটি শুণবা দণ্ডা বাড়ুঙ্গা কথাচিত্রর, যেউথে কণ্ঠশিল্পী এবং সঙ্গীত সংযোজনা করেছেন অক্ষয় মহান্তি। গীত রচনা করেছেন শ্রীশানন্দ দাস কানুনগো। আসন্ত শুণবা এই সুন্দর গীতটি দণ্ডা বাড়ুঙ্গা কথাচিত্রর।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীতটি শুনিবা লভ মাস্টর কথাচিত্রর, যেউঁথিরে কণ্ঠশিল্পী বাবুসায়ন মহান্তি। গীত রচনা করেছেন বাপু গোস্বামী, সঙ্গীত সংযোজনা করেছেন অভিজিৎ মজুমদার।

gracias a través de Telesimetry, que es como el cardiograma entre visoreji, dano o pony por ibechaso. Es un porcar es un bebé, mohila chasi, champaboti mahantakaso, sakatkar. Rati atare sino sonit cardiograma, rati notaoji pondrometre, bebé de varti cardiograma. Gito vezel cardiograma es un bebé, rati dostare, contrasirpi, pankajudas. পরে পরে রাতে 10টা 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম এতে শুনবে পণ্ডিত নিখিল ব্যানার্জীঙ্ক সিতার বাদন এইখানে শ্রোতা বন্ধু আমরা আগামীকালি অধিবেশনের প্রসার ভক্ত কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণীর অর্কলা

0: একদশ শেষ হল সুগম সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম সংস্কৃতের সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি।
1: সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচিকা সাধনা শর্মা। আদৌ মুখ্যাঃ বার্তাঃ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অদ্য নবদিল্লি নগরে ভেনেজুয়েলা দেশস্য কার্যবাহক রাষ্ট্রপতিনা ডেলসি রড্রিগ্স মহাভাগয়া সহ দ্বিপক্ষীয় বার্তাং কৃতবান। বয়োবৃদ্ধ চলচ্চিত্র নির্মাতা পহলাজ নিহলানি অদ্য দিবঙ্গতঃ। আমেরিকা দেশস্য প্রতিনিধি সভা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পম ইরান দেশম বিরুদ্ধ অগ্রিম সৈন্য কার্যাচরণাৎ নিরুদ্ধুম প্রস্তাবম স্বীকরোত্।

0: ନେବାର ଅଛି।
1: ହଏ ହଏ ହଏ ତ ଏଇଟା ଇ ଭଳିଆ କଥାବାର୍ତ୍ତା ରହିଲା ଗା ଆମର ଚାଷବାସର କଥା ଉପରେ ନାଇଁ କେ
0: ହଇ ଦାଦା।
1: ହେଲେ ଆଜ ଯେନ୍ ଆମେ ଯେନ ବସିକରି ଏଇଟା ଆଲୋଚନା କରୁଛୁ ଯେନ୍ ଆକାଶବାଣୀ ଆମର
0: ହଇ ଦାଦା, ଆଉ ଏଇଟା କିଛି ଦିନ ମାତ୍ର ରହିଲାନି କାଇଁ,
1: ଇତାର ନବେ ବର୍ଷର ଯାତ୍ରା ପୂର୍ବାର୍କେ ହେଇ ଆସିଲାନ ନେଇ କେ
0: ହଇ ଦାଦା। ଆଉ ଚାରିଆଡ଼େ ସେଥିଲାଗି ଜାକ ଜମକ ଲାଗି ରହିଛି, ଆମର ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ମନରେ ବି ଗୋଟେ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସ ଭରି ରହିଛି, ଆଉ ଆମର ସବୁ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାଙ୍କର ମନରେ ବି ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସ ଭରି ରହିଛି ନି କାଇଁ।
1: ବିଲକୁଲ ଠିକ କହିଲ ଗା, ନବେ ବରଷ ବୋଲେ କାହିଁ ଇନ ଅଛି କେ, ପୁରା ଏତେ ବର୍ଷରୁ ଆମର ଆକାଶବାଣୀ ପୁରା ସଂସାର ଯାକେ ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରୋଗ୍ରାମ ଅନୁଯାୟୀ ମନୋରଞ୍ଜନ କରୁଛି, ସବୁ ପ୍ରକାର ବର୍ଗର ଲୋକ ସବକର ଲାଗି ମନୋରଞ୍ଜନର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ରହିଛି।
0: ବେଲେ ଯେନ୍ ସୁଖ ଦୁଃଖର ସାଥିନୀ କହିସନ୍ କାଇଁ ଦାଦା,
1: ହଏ ହଏ
0: ସେଟା ହେଲା ଆମର ରେଡିଓ।
1: ହଏ ତ
0: ଆଉ ଯେତେବେଲେ ଏଛେନ୍ ବି ଲାଇନ ମନେ କଟିଯିସି କି ନି, ଝଡ଼ ତୋଫାନ ମାନେ ଆସିଥିସି, ହେଲେ ବି ଆମର ରେଡିଓ ଚାଲୁଥିସି।
1: ବିଲକୁଲ ଗା,
0: ଆଉ ଏଖେନ୍ ତ ସମସ୍ତଙ୍କର ଇ ଯେନ୍ ସ୍ମାର୍ଟଫୋନ୍ ମାନେ ବି ଧରୁଛନ୍ କାଏ, ସେନେ ବି ଉପଲବ୍ଧ ଅଛେ ରେଡିଓ ଚ୍ୟାନେଲ। ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଇ ଯେନ୍ ଆପ୍ଟା ବି ନା କାଏ, ନ୍ୟୁଜ୍ ଓନ୍ ଏଆଇଆର୍, ସେଟାକେ ଆମେ ଗୁଗଲ ପ୍ଲେ ଷ୍ଟୋରରୁ ଡାଉନଲୋଡ୍ କରିକିରି
1: ପୁରା ଯେନ୍ ବି ବସିଥିମା ବେଲେ ଭାରତର ସବୁଆଡ଼ର ରେଡିଓ ଚ୍ୟାନେଲର କଥା ଜାଣିପାରମା ନେଇ କେ। ଆରୁ ଡିଜିଟାଲ ବୋଲେ ଏଇଟା ତ କାମ ହେ ଆଉ ନେଇ କେ
0: ହଇ ଦାଦା।
1: ହେଲେ ଯାହା ବି ହଉଗା, ଆମର ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ରହିଛେ ରେଡିଓ ମାଧ୍ୟମରେ, ଯେନ୍ତା ତମେ ତ ଜାଣିଛ
0: ହଇ ଦାଦା,
1: ନାରୀମାନଙ୍କ ଲାଗି ବି କାର୍ଯ୍ୟକ୍ରମ ନେଇଛେ, ଆମର ଇନ ନାରୀ ମହଲ ଅଛି,
0: ହଇ ଯୁବମାନଙ୍କ ଲାଗି ଯୁବବାଣୀ,
1: ଆଉ ଶିଶୁମାନଙ୍କ ଲାଗି ଶିଶୁ ରାଇଜ,
0: ହଇ ଦାଦା,
1: ଆଉ ଭଜନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲା, ଗୀତ ନାଟକ ହେଲା, ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ବି ରହିଛି,
0: ହଇ ଦାଦା,
1: ସମ୍ବାଦ ବି ରହିଛି।
0: ଆଉ ସବୁନୁ ବଡ଼ କଥା ଦାଦା, ଆମର ଇ ଯେନ୍ ଶ୍ରୀମଦ ଭାଗବତ ଗୀତା ଟିକେ ଶୁଣବାର ଲାଗି ସବୁଦିନ ସନ୍ଧ୍ୟା ଥି ମିଲ୍ସି।
1: ବିଲକୁଲ ଠିକ କହିଲ, ଆରୁ ଆମର ଦେଶର ମୁଖ୍ୟ ଯେନ୍ ରହିଛନ୍ ଚାଷୀ ମାନେ, ତାଙ୍କର ଲାଗି ବି ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛେ ଯେନ୍ ଚାଷବାସର କଥା ନେଇ
0: ଆମର କିଷାନବାଣୀ ହେଲା କି ଖେତ ଖମାର, ଯେନ୍ଟା କି ଆମର ଆଜ୍ଞା ମାନେ ବି ଏନେ ଆସିକିରି ଅନେକ ପ୍ରକାର ଚାଷବାସର କଥା କହିଥିସନ୍, ଅନେକ ପ୍ରକାର ରୋଗର ସମସ୍ୟା ବିଷୟରେ ବି କହିଥିସନ୍, ତାର ନିରାକରଣ କେନ୍ତା କରିପାରମା, ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଚାଷୀ ମାନଙ୍କର ଦୁଃଖ ସୁଖର କଥା ନି କାଏଁ।
1: କହିବାରକେ ଗଲେ ସବୁ ପ୍ରକାରର ଯେନ୍ ସୁବିଧା ଅସୁବିଧା ଯେନ୍ ଚାଷ ମାନଙ୍କୁ ରହିଛି ସବୁ ଜିନିଷ ଆମେ ଆମର ରେଡିଓ ମାଧ୍ୟମରେ ଜଣେଇଥିସୁ ନେଇକେ
0: ହଇ ଦାଦା। ଆଉ ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମରେ ଆମର ଅନେକ ଭାଇ ବହିନ ମାନେ ପ୍ରେରଣା ବି ପାଇଥିସନ୍ ଆଗକେ ବଢ଼ବାର ଲାଗି।
1: ହଏ ତ
0: ବେଲେ ଦାଦା,
1: ହଁ ହଁ,
0: ଆମର ଆକାଶବାଣୀ କିନି ଆମର ଯେନ୍ ପୁରୁଣା ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନକେ ବି ହରେଇ ଦେଇଛି କିଛିଟା ନି କାଏଁ, ଯେନ୍ ମାନେ କି ଆମର ଆକାଶବାଣୀକେ ଏତେ ଭଲ ପାଇବା ଦେଇ ଆସିଥିଲେ।
1: ସତେ ଗା, ଇ ଭଳିଆ ବି ହେଇଛି।
0: ଆଉ ଏଛେନ୍ ବି ଆମର କିଛି ଭାଇ ବହେନ ଏତେ ଭଲ ପାଇବା ଦେଉଛନ୍, ଯେନ୍ଥି ଦ୍ୱାରା କି ସେମାନେ ନବେ ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ହେବାକେ ଯାଉଛେ ବେଲେ ଧାଏ ଧାଏ ଫୋନ କରିକିରି ତାଙ୍କର ମନର କଥା ମାନେ କହି ଚାଲିଛନ୍।
1: ଠିକ କହିଲ ଗା,
0: ଆଉ ଆମର ଆକାଶବାଣୀ ଗାଁ ନୁ ସହର ଯାକର, ରନ୍ଧା ଘର ନୁ ଖେତ ଖଲା ଯାକର, ଯେନ୍ ଆଡେ ଯିବ ଆକାଶବାଣୀର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ଶୁଣିକା ଯେ ପାଇଥିସୁଁ ଆମେ।
1: ବିଲକୁଲ ଠିକ କହିଲ ଗା, ଇଟା ତ ହିଁ ଆମର ଆକାଶବାଣୀର ମନ୍ତ୍ର ହେ, ଯେନ୍ତା ନେଇ କହିସନ୍ କେ, ଯେନ୍ତା ବହୁଜନ ହିତାୟ ଆଉ ବହୁଜନ ସୁଖାୟ ବୋଲିକରି ଆକାଶବାଣୀର ଯେନ୍ ମୂଳ ମନ୍ତ୍ର ରହିଛି,
0: ହଇ ଦାଦା,
1: ସେଟା ହିଁ ଆକାଶବାଣୀର ଗୋଟେ ସେବାର ମାଧ୍ୟମ ହେ,
0: ହଇ ଦାଦା।
1: ହେଲେ ଗୁରୁବାରୀ,
0: ହଇ ଦାଦା,
1: ଆକାଶବାଣୀ ବିଷୟରେ ତ ଏତେ ସବୁ ଆଲୋଚନା କଲା,
0: ଆଉ କଥା ହେଲେ ତାର ବିଷୟ ଥି କେବେ ନି ସରେ ଦାଦା, ରାତ ହେଇକିରି ସକାଳ ପାହି ଯିବାନ।
1: ବିଲକୁଲ ଗା, ହେଲେ ଆଉ ଗୋଟେ କଥା ଗା, ଇ ଯେନ୍ ଆମର ଛୁଆମାନେ ନେ ରହିଛନ୍ କେ, ଛୁଆମାନଙ୍କୁ ଦେଖବ କିଛି ଲୋକ ଅଛନ୍ ତାଙ୍କର ଦୁକାନ ବଜାର ହଉ କି ଆର ବି ଯେନ୍ ତାଙ୍କର ଗାଡ଼ି ମୋଟର ଦୋକାନ ହଉ କି ତାଙ୍କର ଅନ୍ୟ କାମେ ହଉ,
0: ହଇ ହଇ,
1: ଛୁଆ ବେଲୁ ଲଗେଇଥିସନ୍, ଆରୁ କମ୍ ପଇସା ଦେଇକରି ସେମାନଙ୍କୁ ଶୋଷଣ କଲା ଭଳିଆ ବ୍ୟବହାର କରସନ୍,
0: হই তো দাদা, হলে দাদা সে মানে কে ভুলি যাইছন যে এই যে 18 বর্ষর কম ছুয়া মানকে কামরে লগাবারটা হি ভুল হয়, আউ সে মানে যদি কে মজবুরি রে কামটা করুছন হলে সে মানকে যেন কম পয়সা দেইকরি ঠকি দৌছন সেটা তো আহরি ভুল কথা দাদা।
1: হয় তো, হলে যাহা বি হোগা এটা সবু আইন রো খিলাফ হ্যাঁ নেই।
0: আউ আমার সরকার যেহেতু ছুয়া মানকর লাগি পড়বার লাগি হেলা কি হোস্টেল রে যেন তাঙ্কর খাইবার পিবার বহি খাতা তাঙ্কর স্কুল রে সবুর সুবিধা করিছন, বেলে আমি যদি চাহেমা বেলে সে ছুয়াটা যদি অতিরু অতি গরিব হয় হেলে বি আমি নেই করি তাকে সাহায্য করি পারমা, সেনে তার না লেখেই করি পড়বার লাগি উৎসাহিত করি পারমা।
1: বিলকুল বিলকুল, তো খালি আমি দুইজন ইন বৈঠক ইন বসিকি তো আলোচনা কলে নেই হুয়ে কি ভাল চিন্তা করবার লাগে চাহমা বলে তো নেই হুয়ে, তো সমস্তে টিকে টিকে নিজে নিজে হাত বড়াবার কথা, এই যে শিশু মানকর যে অসুবিধা হউছে সেটাকে দূর করবার লাগে নেই কে।
0: হই দাদা, আউ দাদা মুই তো শুনিছিলি তুমি এনতা কাম মানকে বহুত আগে অছ বলে, বেলে তোমার নু আমার ভাই বহিন মানকে নিহাতি ভাবে শিখবার কথা যে গরিব দুঃখী হন কি কেন অসহায় ছুয়া মানে হন কি অসহায় মনিষটে সমস্তকে কেনতা আমায় সাহায্যের হাত বড়ামা সেথির লাগি চেষ্টা করবার কথা।
1: বিলকুল গা, খালি নিজের কথা চিন্তা করলে তো নেই হুয়ে নেই কে, যদি আমি অন্যকে সাহায্য করিথিমা বলে বি সেটা কেনাড়ু নেই কেনাড়ু কেন্দ্রি করে তোমার সাহায্যরে বি আসবা।
0: হই দাদা।
1: হেলে গুরুবারি।
0: হই দাদা।
1: দেখো গা, এনতা যদি কথাবার্তা হয়ে চালিথিমা বলে আমার কথা তো সরেনি, হলে আমার বৈঠকিন আউ বি বহুত কথা মানে রহলান।
0: হই
1: যেনতা কি আমার কেন চাষবাসর কথা যেন শুনসু।
0: হই দাদা, আউ চাষবাসর কথা নি শুনলে আমার বৈঠকিটা বৈঠকি লেখে নি লাগে যে, হলে আজ এনতা ঠকি কিনা পার করাই দেব কি কেন ভাইঙ্কর কথা শুনাব যে।
1: আজ তো ভাইঙ্কর কথা নেই শুনু, জনে ভৌণীঙ্কর কথা শুনমা।
0: হই হই, বড়িয়া লাগবা দাদা।
1: আও সে তাঙ্কর চাষবাস বিষয়ে বহুত কিছু কহিছন, খাস করে আজ যে খরাদিন চালিছি এই সময় ভেন্ডি হেলা কি তরভুজ হেলা,
0: হই হই
1: ইতার বেশি বিক্রি বটা চালিছে নেই কে।
0: কহনি দাদা, জেনে দেখব হলে ভেন্ডি গদা গদা আও ই তরভুজ গদা গদা, আউ ভেন্ডি এক ভালো পরিবা বলি নি কইসু কা আমি
1: পুরা ছোট বেলু জানিছু নেই কে। হলে যেসনে শুনমা তাঙ্কর চাষবাসর কথা।
0: হই দাদা, চলো শুনু।

0: হরি
1: বাবু বাবু
0: কোন হেলা হরি সব ঠিক আছে তো হরি শ্রীমতী বেহারাঙ্ক কিছু খবর পাইল
1: বাবু সব শেষ হয়ে গলা বাবু সব শেষ হয়ে গলা বাবু গোড়া তক তক কোমল শরীরটা রক্তরে পুরা তিতি যাইছে এ কোন হেলা বাবু কি অভিশাপ দেলা আমাকু এবে এবে আমি কোন করিবা বাবু
0: যা করিবার থিলা তা তো হেলা নাই এবে আর সে কথা উঠে লাভ কোন তাকে বলি যাই বরং বিজয় কেই মুহূর্ত পূর্বরু ঘটি যাইতিবা ঘটনাকু এতে শীঘ্র ওফ না না সবু তো ভাগ্যর দোষ পছ কথা ভাবি আর লাভ কোন এবে কোন করা যাব কো সেই লাশটাকু বিজয় তো সেই গোটায় লাশ পাই এতে চিন্তা করুছু তা সহ আহরি লাশ পড়িতিবে সেমানক পাই কোন কিছু কেবে চিন্তা করিছু ভারি তো সেবক সাজি যে তমে মানে আরে মোর তো আসিবার মোটে ইচ্ছা নথিলা হইও আমি সাহায্য কলে যাই বাত্যাঞ্জড়ের লোকে বঞ্চিবে আর নহেলে নাই তু সবু বুঝি কাহিঁকি কিছু বুঝিপারুনু কহিলু কোণ মু বুঝিপারিনি মিসেস বেহেরা আম সহিত আসিলে আর গলাবেলে আম সহিত নথিবে ইয়া তো
2: হ্যাঁ
1: বাবুঙ্কু মু কোণ কহিবি মু মু কি উত্তর দেবি গোটিয়ে বলি টুনা বাবুঙ্কু মু কোণ বলি বুঝেইবি মাঙ্কু না দেখি সে কোণ করিবে ও বাবু মতে মারি দিও বাবু মো তন্টিটা চিপি দিও মো জিভ ছিড়ি যাও বাবু মো জিভ ছিড়ি যাও
0: আমি সমস্তে আসিলে বাত্যা প্রপীড়িত লোকঙ্কু রিলিফ বাণ্টিবা পাই
3: সাহায্য করিবাকু আসি আমি নিজে এক বাত্যার চক্র ভিতরে পড়িগলু
0: আমার তম্বু পকাইবা জায়গা এক ধ্বংস স্তূপরে পরিণত হেলা
3: আউ তার শিকার হেলে আমরি ভিতর জনে
0: মিসেস বেহেরা
3: বিজয় এতে সহজরে কোন মিস্টার বেহরাঙ্কু একথা কহিহব
1: মু তো বাবা কহি পারিবিনি এতক চড়াইবা আগরু মো পাপি জীবনটা বরং পাউ সহি যাও মু কহি পারিবিনি
0: কাইকে কহি পারিবুনি
1: মোর সে সাহস নাই বাবু বাবু তমে যাও না বেহরা বাবুঙ্কু জনাইব
0: মো মো কাইকে কহিবি
3: সে যে আমার কর্তব্য
0: কর্তব্য কর্তব্য কাহাকে কুয়া যায় তু জানু
3: দেখ বিজয় মু এঠাকার স্পেশাল অফিসর ফর রিলিফ পুনি সরকারি কর্মচারী ভাবে 10 বর্ষর অনুভূতি থিলে বি তু মতে বুঝাউছু কর্তব্যর সংজ্ঞা পচারুছু
0: হও হও ছাড় এটি তোর কর্তব্য কোন শুনে
3: আচ্ছা হরি সে লাশটাকে এটিকে আনি হব
1: কি কথা কহুচন্তি বাবু
3: মানে
1: সে কোন গোটামোটা দেহ হয়ে অছি
3: তেবে
1: বাবু কে খন্ড মাংস এটি সেটি পিছি হয়ে পড়িছে
0: হরি
1: বাবু মো ভাবুছি সামান্য টিকি সাহায্য পাইতিলে হয়ে তো এতে বড় ঘটনা ঘটি নথান্তা
0: মানে
1: মু ঠিক কহুছি বাবু যেতেবেলে ঝড়টা ধীরে ধীরে বড়িবাকু লাগিলা
3: সেতেবেলে মু আও বিজয় নিজ নিজ জীবন বঞ্চাই প্রাণ বিকলরে দৌড়িবাকু লাগিলু
1: মু ঠিক সেয়া কহুতিলি বাবু
0: আম তম্বু আম রিলিফ সামগ্রী অন্যান্য আসবাবপত্র কেউ জিনিস কোটি রয়েছে কিভাবে রয়েছে ভাবিবাকু টিকে সময় মিলিলা নাই
1: দেইঙ্কু বি সমস্তে ভুলি যাইথিলে
3: মু ভুলি নথিলি অথচ
0: অথচ মু বি ন দেখিলা পরি দৌড়ুথিলি
1: দেই কিন্তু ধাই যাই পারি নথিলে তম্বুটা উড়ি গলা পরে বি সে সেইঠি থিলে চাউল ও চুড়া বস্তা সবুকু ঢাঙ্কিবার ব্যবস্থা করুথিলে শেষরে বস্তা সবুকু জাবুড়ি ধরিথিবা বেলে
3: তু তু কেউটি থিলু যে দেখিলু
1: মো ভগবান কৃপারু সেই বস্তা গুড়িক তলে লুচি যাইথিলি ছড়টা গলা পরে সেটি উঠি যাই দেখিলি তেইঙ্ক সবটা খিন্তি নেই পড়িছি
0: ও তাহলে হরি তো কহিবাকু চাও শ্রীমতী বেহারাঙ্ক মৃত্যু পাই আমে দায়ী শুনুছু শুনুছু শঙ্কর ইয়া কথা শুনুছু আরে সে বি আত্মরক্ষা পাই দৌড়ি যাই পারিতান্তে
3: কিন্তু দৌড়ি গলে নাহি বিজয়
0: কাহিঁকি
3: কাহিঁকি
1: বাবু ছোট মোহরে বড় কথা
2: ନିଜ ଜୀବନକୁ ପାଣି ଛଡ଼ାଇ ଗରିବ ଗୁରୁବାଙ୍କ ପାଇଁ ଆସିଥିବା ଚୁଡ଼ା ଚାଉଳକୁ ବର୍ଷା ଦାଉରୁ ରକ୍ଷା କରିବା ଥିଲା ବୋଧହୁଏ ତାଙ୍କର ଇଚ୍ଛା। ସତରେ ସେ ଥିଲେ ଆଶାର ଦୀପଟିଏ, ସେ ଦୀପଟି ସବୁଦିନ ପାଇଁ ଲିଭି ଯାଇଛି ବାବୁ।
0: ଆଚ୍ଛା ହରି, ସେ ଚୁଡ଼ା ଚାଉଳ ବସ୍ତାଗୁଡ଼ିକ କି ଅବସ୍ଥାରେ ଅଛି?
2: ତାହା ଆଉ ଖାଦ୍ୟ ହୁଏ ନାହିଁ ବାବୁ, ମାଟି ସାଙ୍ଗରେ ମିଶି ମେଞ୍ଚା ମେଞ୍ଚା କାଦୁଅ ପାଲଟିଗଲାଣି, କୁକୁର ଶାଗୁଣା ପରା ସେଠି ଘେରିଗଲେଣି।
1: ଆମେମାନେ ସମସ୍ତେ ସ୍ୱାର୍ଥପର।
0: ଶଙ୍କର, ଏ ଅନ୍ଧାର ରାତିରେ ଆମେ ଯିବା କେଉଁଠିକୁ? ସକାଳୁ ପେଟରେ ଦାନା ପଡ଼ିନି, ଆଜି ରାତିରେ ଏଠି ଖାଇବା କ'ଣ?
3: ଓଃ, ଖାଇବା ଚିନ୍ତା ତୋର ସବୁଠୁ ବଡ଼ କଥା। ଯେମିତି
0: ନ ଖାଇ ନ ପିଇ ଆଜି ରାତିଟା ଏମିତି କଟାଇବା କେମିତି?
3: ଆଜି ରାତିଟା ଉପାସ ରହିଲେ ଚଳିବନି?
0: ହଁ, ମୁଁ ତ ରହିଯିବି, ହେଲେ ତୁମ୍ଭମାନଙ୍କ ପାଇଁ ମୋର ଚିନ୍ତା।
3: ଖାଇବା କଥା ଯେତେ ଚିନ୍ତା କରୁଛୁ, ସେତିକି ସମୟ ଖଟେଇ ସେ ଲାଷ୍ଟଟାକୁ ଉଠାଯିବ କେମିତି, ରାସ୍ତା କେମିତି ପାଇବା, ଏସବୁ ଠିକ୍ କଲେ ମୁଁ ଜାଣନ୍ତି ଯେ ତୋର କିଛି ବୁଦ୍ଧି ଅଛି।
0: ଆରେ, ବୁଦ୍ଧି ଅଛି ବୋଲି ତ କହିପାରୁଛି, ମୋର ତ ଭୋକ ଅପସରେ ରହିବା ରୀତିମତ ଗୋଟେ ଅଭ୍ୟାସରେ ପରିଣତ ହେଲାଣି।
1: ମାନେ?
0: ହଁ ଶଙ୍କର, ଏମ୍ଏ ପାସ୍ କରିବାରେ 10 ବର୍ଷ ହେଲାଣି। ଏ 10 ବର୍ଷ ମୋର କେବଳ ସମାଜସେବା ନାଁରେ ବିତିଯାଇଛି ସିନା, ପେଟ ଭରିନି। ଚାକିରି ଖଣ୍ଡିଏ ପାଇବା ପାଇଁ ଏ ଅଫିସରୁ ସେ ଅଫିସ, ସେ ଅଫିସରୁ ଏ ଅଫିସ, କେତେ ଯେ ଧାଦୌଡ଼ କରିଛି ତାର ସୀମା ନାହିଁ। ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଏକ୍ସଚେଞ୍ଜର ଅସରନ୍ତି ବେକାରଙ୍କ ପଟୁଆର ଭିତରେ ମୋ ବି ଜଣେ। ଏବେ କିନ୍ତୁ ସେଇ ଧାଡ଼ିରେ ଛିଡ଼ା ହେବା ପାଇଁ ଲାଜ ଲାଗୁଛି। ସେଇଠି ପୂର୍ଣ୍ଣଚ୍ଛେଦ ପକାଇ ଏବେ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ଭାବେ ପର

0: মা তো মতে ন দেখিলু পাটি করে উঠুন্দি, তো ভরি মিনার বাহার কথা কেবে চিন্তা করিছু? তাপরে আউ পাঁচ জন ভাই ভৌণী মতে ফেরে যাই পাটি করিবে, কাহার সিলট দরকার, কাহার জামা দরকার, কাহার পিকনিক পাই চান্দা দরকার। পিচয় পিচয় তু হোসরে অছু তো?
1: হঙ্কর
0: মতে কহবাকু দে, এ ঘন অন্ধকার ভিতরে আমি তিনোটি মানিষ, জনে সরকারি অফিসর, জনে চাকর, আজ জনে স্বেচ্ছাসেবী। তেবে অন্ধার ভিতরে আমার পরিচয় সমান।

0: খালি পবন হাওয়া।
1: চুপ কর বিজয়।
0: মো তো চুপ অছি।
2: আচ্ছা, সে চূড়া চাউল বস্তা সব

0: খালি মিসেস বেহরাঙ্ক লাস্টকু নিয়ে অযথারে সময় বরবাদ কল। এবে কৌ কোণ ভোক মরিযাও মরিযাও ছটফট হয়ে মরিযাও, কে পচারবেনি কি এটি কে খাইবা জিনিস মধ্যে তুমি আনিদেবেনি, বুঝল?
1: শঙ্কর বাবু আপন কিছু ব্যবস্থা করতু, নইলে বঞ্চবা কমিটি। আপন স্পেশাল রিলিফ অফিসর, বাত্যা প্রকটিত লোকর মুহে দানা দেওয়া আপনার দায়িত্ব। যে কোনসি প্রকারে খাইবা জিনিস নিয়ে আসন্তু, ভাবন্তু নাই এই ধমক খালি বনমালী দৌছি, জননেতা বনমালী মহাপাত্র এটা হচ্ছে তাগিদ।
2: আপন বুঝু না কেকি বনমালী বাবু, স্পেশাল রিলিফ অফিসর এবে নিজে জনে বাত্যা প্রপীড়িত লোক,